0: পাপী মঙ্গলা হবে,
1: রচনা মানে
0: রাজা কি ভালো কাজ
1: অপশ্রাবসিক
0: এত অন্তরাতি পাত্র আত্মান তালে সুপেন্টাতি পাত্র
1: Get the best!